0: เบลกคอยนจลุจอดกูตั้งได้ร้านถวยคู่ราก็แค่นี้เองตั้งเดินเลี้ยวเห็นกูเบื่อถวยเด็กกูเบลนัวดีน่าจังอ่อนก็เท่าเห็นเกี่ยถวยจัดดีแค่ชิลเล่กูเบลถวยงูคอริงคู่กูปิกลอยกูก็ถวยเด็กกูก็ยับถึงบีอาคือลาพันเดน
1: โอเคคือว่าเรื่องเล็กคอนสิสเทนซีตัวใดเด็กคอร์เรียนถวยจอยพอลคูระคอร์บีไอในครีเอดูก็ very important บัลลูอินเวสต์ไทม์ดูคุบัลลูก็ consistently คุยเรื่องดีต้องยิงเดียว่าชั่วก็ลอย you know you practice almost every day you be consistent towards that can that's the key ที่อาจียงเนี่ย to core in anything consistency ว่าชั่วก็ลอยว่าชั่วก็ลอยว่าชั่วก็ลอยคับงี้คุยเรื่องนั้นเป็นบลังงี้มีอะรันเอพอลาริตรันเอขึ้นไอ้ลอยริตยูเอร์งูยันพอลยาจับงี้ด่าเอลูเทรนนิ่งริตso yen code war or yen game da lo win so can era lo nyo the top but that chi time do kuchi chi lo investing kera nyo the adang so create me ro nyo so I think the encouragement echan ba ya consistent sometime a chero do lo within 1 year within 2 years you know a level lo over 5 years of work chi man ya na na and chi ben europe tena the first 2 or 3 years and it a pull a red aga cha lo trust but yongo anchara de lo dedicate le lo ke yongo chicken yar no ngan yongo kor ke chan bang de but lo improve and then work on that and then now I'm getting understanding that but then there's always comes more and more so consistency is the key
0: kubuk jam da thol cho ga wor ma bil e che je pial ku ale na cho ye kam ke ni ku kwaran leng ki ni ar bi na ta pier de ke ran thue ja ya which be in attack
1: yeah that to kuramia because ya tagen ke tikar ve ko ni da den ankirogir and our on chan pul kuro on chi ko jangi and the same wear even men ni ko jana so kena akar ve ko ni again a wear a chuo ngara chuo nyot kuer rit chimit ko chika nyot kuer chuo lo represent in a good image can be very important because you know as a South Sudanese we have a beautiful culture that is very very special ku kena korbe pin korbe ngi so that then role loy play and bakoche nyot in this platform kalon dia chalo ya dang ku da charot ger kalon dia chalo ro ya dang o chalo nyal india chanan kiro gear or ye wo chaga yo akena gear ye ranja yo akena gear you know ang ot kaya uron so kena yen da loka data ke ka hope is like that chan be ya ta ya
0: aware mabel in chuk ban le na cha tan ka ro mai ko go ye kol kana kwe tia ge buk jam ke gin buk in ban ping ta chin jok ko ro do san ta chin na ran te et nyin chin ge tin man tin kana ka jwa jwan lo ke ka tia ge ko nyin ko ko ga ya ti man kana ka ko ma ti ni en cha lu chu gin ban le ja pai in chuk le chwa chin kam kan ye go sbs ding radio in chuk le aware
1: okay chin me ko chukron
2: ran ka pian ka jam ok san tan kana aware mobile ku chi lon ngi ywe gen ka kura den well kap ke bien jok weekend talk san kana kan kana ran ton ko yon ke bu toy tan tan ku chi well ka jal ton we den jam lon ada tlen ku wich ku ba loy ka wich ku ba pian do ba ta tan ku en ton ko an chuk jam ton ko ka call da le bak ban yo ken name ku sbs.com.au/dinka ka ba yok tan tan e man tin kan wa chet kam dat book ban la break wa ban a ban yang wa ru ping sbs dinka radio en ko ardut malek
3: your program will resume shortly you're listening to sbs audio We are currently in an ad break. Your program will resume shortly.
4: Lum SBS Audio ab niye ko lo ku jok ping bin ping na gir kun nyar ke. Lum ne ab store ba ke chin win bin ye watch ka ne Google Play niye man.
2: Shook egg band lore, Kuyang Waro Ping, SBS Dink Radio. Wak in Book Yalban Tajmantin, Kene, a Wak Magailo, Wedden in Jam Lonada, Kadang, in Wak Bag Yalban Ping.